तैयार हो जा, तैयार हो जा, तैयार हो जा। सुन वालो, उजाला ला रहे हैं उजाला ब्रासा मेला फेस्ट इंडोर समर एडिशन डेन हाग में। फूड, म्यूजिक, डांस, शॉप, मार्केट, कल्चर, फैमिली एंटरटेनमेंट, टेस्ट, बॉलीवुड फाइव्स एंड बीट्स। तू तैयार हो जा और जल्दी से अपन टिकट खरीद ले। ब्रासा फेस्ट जादादाग 29 en zondag 30 augustus, GIA Event Center Den Haag mee. Get your early bird tickets now via brasafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Koop je tickets uitsluitend via de officiële festivalwebsite brasafest.nl. Brasafest, powered by utix.nl en Ujala Radio. Brasafest.nl. Be there, feel the fire. Droom je van een onvergetelijk feest of een prachtige bruiloft? Ontdek Experience Wedding and Events in Almere, het eerste Indian Wedding and Events Center van Nederland. Onze locatie is perfect voor Hindoestaanse en Islamitische ceremonies en feesten. Denk aan Bhatwan Viva, Nika, henna-avonden, moeren, receptie, verjaardagen en andere bijzondere momenten. Onze stijlvolle zaal is geschikt voor 100 tot 450 gasten en wij werken met een full-service concept. Dat betekent dat wij de complete organisatie voor je regelen, van frisdranken en catering tot hapjes, decoratie en entertainment. Alles wordt tot in de puntjes verzorgd, zodat jij alleen maar hoeft te genieten van jouw speciale dag. En er is goed nieuws. Boek je voor juli 2026 een Bhatwan en Viva of receptie, dan krijg je voor beide dagen een optreden van onze huisband of DJ helemaal gratis. Bel tijdens kantoortijden naar 06-1-VV2-1533 of stuur ons een bericht via WhatsApp. Experience, Wedding and Events, jouw droom, onze passie. Let's create something magical. अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर ये ईमेल नर info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो।

Mr. Muka. Muka, sì. Mukesh, met de formatie Express, live on stage. Tijdens Brazzafest natuurlijk. Dit wil je allemaal toch niet missen. Gewoon on one stage. One platform. One area. Nee, two areas, ja. Not one area. Two areas. Two days. दो दिन का प्रोग्राम लंबा चौड़ा बहुत ही जबरदस्त अल टॉपर्स फॉर नीदरलैंड्स अल टॉपर्स बेल का टाइडस ब्राज़ा फेस्ट एंड नेचुरली मग यू दिस नीड मिस सबसे बड़ा हिंदुस्तानी इवेंट इस साल के इंडोर अंदर में दोस्त ना बाहर यार बाहर लोग की वैसे रिस्को तू जानेगा कभी हवा कभी बरसात कभी गर्मी Wij zitten daar lekker met elkaar. In een biggie, barka wali hal mee. Parkeren? Probleemloos bij de toekomst. Kijk, ga. Follow. Toe OV zei je? Geen enkel probleem. Toe auto zei je? Gewoon toe kijk, ga mee liggen. Bij de, follow. Soon gana. Muka sing. Wat een singer, jaar. En in Nederland hebben we een aantal topzangers. Nou, deze hoort er echt bij, hoor. En een geweldige formatie ook. Live formatie. Mooi gitaarspel, jongens. Willen we toch meemaken live.